0: অগণিত শ্রোতার কাক চাপক
1: আউ ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর, শাওন মাহর আজি 15 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর আজি 1 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ তৃতীয়া তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:52:34 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:06:51।

0: উপন্যাস পাঠ অনুষ্ঠানটিত ইমান পৰে দিলীপ ফুকন রচিত উপন্যাস জল পদুমর পানচৈর ধারাবাহিক পাঠৰ একাদশ খণ্ডটি শুনিলে। বিভিন্ন চরিত্রত অভিনয় করলে ইঞ্জিন দলে প্রবাল কুমার শর্মা, মাধব গোহাঁই, শুভেশ্বর দাস, মাছকিনা মানু আর গাঁর মানু ধনজিৎ বড়ো আর বীরেন হাজরিকা, তিলেশ্বর সীমান্ত বার্মা, বরমেধি উৎপল বরা আর সত্রাধিকারর চরিত্রত অভিনয় করলে অবনী বরাই। উপন্যাসখনির পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। জল পদুমর পানচৈ উপন্যাসখনির ধারাবাহিক পাঠর পরবর্তী খণ্ডটি শুনবলে পাব অহা সপ্তাহর এই একটাবারর এই একে সময়তে।
1: হ্যালো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
2: চিন্তা কিয় করি, মই একেবারে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
1: কোন ঠাইও?
2: গুৱাহাটীৰ ভেটাপাৰাৰ হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
1: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
2: বিশেষজ্ঞ ক্লিনিক, চৰকাৰী সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য ৰোগীৰ বাবে বিনামূলীয়া ঔষধ আৰু উৎকৃষ্ট স্বাস্থ্য সেৱা।
3: তেন্তে মইও এবাৰ যাব লাগিব।
2: নিশ্চয় নিশ্চয়, তোৰ বাবেও স্বাস্থ্য সৰ্বাধিক গুৰুত্বপূৰ্ণ।
4: হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান, ভেটাপাৰা, গুৱাহাটী।
5: ভিডিও লাইক কৰিলে পইচা পাম, ইমান সহজ।
6: অচিনাকি লিংকত ক্লিক নকৰিব। RBIয়ে কয়,
7: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।
8: তোৰ ল'ৰাটো কেতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
9: হয়,
8: সঠিক চিকিৎসাই সকলো সলনি কৰি দিলে। পিছে এনে যত্ন ক'ত পালি?
9: গুৱাহাটী ভেটাপাৰাৰ হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠানত।
8: অঁ, তাত পিছে শিশুৰ বাবেহে সুবিধা আছে নেকি?
9: নহয়ও, শিশুৰ স্বাস্থ্য শিবিৰ, পুষ্টি সম্পৰ্কীয় সজাগতা আৰু সকলো বয়সৰ লোকৰ বাবে বিশেষ স্বাস্থ্য সেৱা উপলব্ধ।
8: অঁ, সঁচাকৈ বৰ ভাল কথা,
9: কাৰণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যৱান ভৱিষ্যত অতি প্ৰয়োজন।
4: হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান, ভেটাপাৰা, গুৱাহাটী। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
10: Our voice gets you heard everywhere.
4: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
10: 6900453528।
4: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
11: আকাশবাণী গুৱাহাটীৰ আজি নিশা 8:02 প্ৰচাৰ হ'বলগীয়া দৃষ্টিপাত অনুষ্ঠানত বানৰ পাছত জনস্বাস্থ্য ৰোগ নিয়ন্ত্ৰণ আৰু খোৱাপানী ব্যৱস্থাপনা বিষয়ত এটি আলোচনা প্ৰচাৰ কৰা হ'ব। অনুষ্ঠানত ভাগ ল'ব ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্য অভিযান অসমৰ সংহত ৰোগ নিৰীক্ষণ কাৰ্যসূচী বিষয়া ডাক্তৰ হেমেন দাস আৰু জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ অনাময় শাখাৰ মুখ্য অভিযন্তা ভাস্কৰ জ্যোতি শৰ্মাই। অনুষ্ঠানটির আত ধরব অরুণিমা গোস্বামীয়ে। শ্রোতাসকলে অনুষ্ঠান চলি থকা সময়ত 03612661876 আর 9435405222 এই দুটি নম্বরলৈ ফোন করে অনুষ্ঠানটিত অংশ লব পাৰিব।

আংলং হইলা। এনে দিনত স্যামসন সিংৰ হইলা আবির্ভাব, জাতির খনিকর হই বিস্তারে প্রভাব। সমাঙ্কান উৎসবত নাচ সমাঙ্কান হয়, ডেকা গাভরুয়ে নাচি ধরিত্রী কপায়।

Haiti namon ase parmin salaam moyon ekubar hikkhito bekaror moy huru bhab complex nai amar bhaiti reti mathu dokh ase jaluk bari priyotar mor pora kiti aba auto khon gari koy priya ji hobo passenger priya ji hobo passenger মই সুধিল তোক বিয়া করিব জানো নহলি যে তয় প্রফেসর হি উত্তর দিয়ে।

রিফাইনারি আরু চালু কুবারি, ধুরি রিফাইনারি আরু চালু কুবারি, লাসিত নগর আরু উজান বজার, বড়লু মুখ আরু নিজরার পার, লাসিত নগর আরু ফাঁসি বজার, বন

বজানো নহলি যে তয় প্রফেসর কি উত্তর দিয়ে মোর প্রেয়গিয়ে বুঝে দাদা ডিগনিটি অফ লেবার ডিগনিটি অফ লেবার ডিগনিটি অফ লেবার।

0: এই ধারাবাহিক প্রামাণ্য আলেখ্যালানির রচনা আর প্রযোজনা অজয় কুমার বরার।
1: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়ার পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

0: বিহান হুদা নেবে চা দিও ভোলি ফেরে জ্বালাও না খুঁজি না। তাকো শীর্ষক হো আশা, মন রহে বলি দিয়ে বাঁচা ধেরে জীবন মা, উপহার রহে অনুদান রহে মায়া ধেরে জীবন মা, রোই দেও হাসি দেও চাহ অধি তিম্রেই ছ, পাইলা টেকনা আয় দেখি উজার বস্তি তিম্রেই ছ, কতি ফুলে কতি ঝরে ফুল ভাই বহার মা, জিউনা গারো হাসনা গারো জীবন অধি তিম্রেই ছ, আপনো ভনে আয় দেখি এউটা ছাতি তিম্রেই ছ, ধেরে আয় ধেরে গয়ে জিত হার জীবন মা। কবিতাকো শীর্ষক হো প্রকৃতিকো সৌন্দর্য, পত্থর বলচা কহি পত্থর হাসা কহি, পত্থর রুঞ্চা কহি পত্থর পূজিঞ্চা কহি, কারিগর কো হাতমা ঠোকিয়ে ফেরি বেচিঞ্চা মূর্তি ভয়ের কতি, ফুল ফুলচা কহি মঞ্চা সজিঞ্চা কহি, সুবাস উঠচা কহি পূজামা চর্চা কহি, আদি কো চোটমা পরের ফেরি পচ্ছর ভয়ের ঝরচা কহি, সপনা হরৌদা আখাকা তৃষ্ণাহরু আসুমা বকচন গলের কহি, বিপনা উদাউদা জীবনকা বিরুয়াহরু দুখছন মুটুকা ঘাউ ভয়ের কহি, অন্দাজ নরাখি সাগরকা গহিরাইহরু ডুবছন আশুকা দহমা কহি, মাগদা চোট সম্ভালি পীর ভয়ের উবিঞ্চা কিনারমা ঋতু ভয়ের কহি। কবিতাকো শীর্ষক হো সাইনো, তিমি ভনি দেও মলাই তিম্র সাইনো কে হো মলাই, নভয় গাড়ো পড়ছ মলাই মেরো হো ভন্ন তিমিলাই, বাচা থিও জীবন সিত দিন ধেরে ধেরে তিমিলাই, আশা থিও মায়া সিত জোড়ন ধেরে ধেরে তিমিলাই, লাজ থিও আখা সিত লজাউন ধেরে ধেরে তিমিলাই, ধড়কন থিও হৃদয় সিত শুনাউন ধেরে ধেরে তিমিলাই। কবিতাকো শীর্ষক হো জীবন, মেরো জীবনকো কথা রাত ভন্দা অধিয়ারো, মেরো আখাকো আশ পানি ভন্দা গলেকো, ঝুটো তিম্রো বাচালে দিও মলাই পীর, মায়া দিনে আখালে দিও মলাই আশু, সাথী পাওদা জীবন ভয়ো মেরো অধিয়ারো, দোষ গরো তিমিলে তর দোষী ভন্দিন, মায়া দিও তিমিলে তর জালি ভন্দিন, বিছোড় পাওদা জীবন ভয়ো মেরো অধিয়ারো।
1: শ্রোতাগণ,
2: এটিঞ্জেল শুনতে হুন্ত সাহিত্যিক কার্যক্রম, আউনুহোস্ ত সাহিত্যিক কার্যক্রমলাই জারি রাখদে অব আমি শুনাউদেছ ওমরাজ শর্মাকো এউটা লঘুকথা র ইয়ো সাহিত্যিক কার্যক্রম পূর্ব প্রসারণ হো।
3: আজকো মেরো ইয়ো লঘুকথাকো শীর্ষক ছ পাপ র অপরাধ। রীতাকো বল্লা আজ ঠুলো ইচ্ছা পুরা হুন জাঁদৈ ছ। उसको दाई राजीवले बहिनीले ल्याइदिएको जुत्ता र सार्ट लाएर ललिताको बिहेमा जान तयार भएको छ आफ्नो प्यारी बहिनीलाई लिएर। रीताले आफ्नी सहेली ललिताको बिहेमा जान राम्रो उपहार किनेर दाजुको बाइकमा झुन्डाई। अब एकछिनपछि नै दाजु बहिनी मिलेर मिठा मिठा कुरा गर्दै बिहेमा जान तयार हुन्छन्। राजीव आफ्नो बुबा आमाको लाड प्यारमा हुर्केको एउटा छोरा, 10 रुपियाँ माग्दा 1000 रुपियाँ दिने। आज पनि बाउले राजीवको हातमा 500 रुपियाँ दिएर भन्यो, राजीव बहिनीको राम्रो ख्याल राख्नु, राति धेरबेर नबस्नु है। दाजुबहिनी भटट्ट बाइकमा सवार भएर बिहे घरतिर लागे। करिब 5 किलोमिटर टाढा हो, धेर टाढा पनि होइन। बिहे घरमा पुग्नु साथै रीता दगुर्दै ललिता सिङ्गारिएर बसेको ठाउँमा पुगी। धेरै साथीहरू बेहुलीको वरिपरि बसेर हाँसी फुर्ती गरिरहेका हुन्छन्। बेहुलीलाई उपहार दिनु पर्यो भनेर रीता बाइकतिर आउँछे, तर न बाइक छ न उसको दाजु छ। यताउता खोजी तर भेटिन। एउटा सानो भाइलाई सोधी, भाइ राजीव अङ्कललाई देख

0: সমূহ শ্রোতাকে স্বাগতম জানাই আজির অর্ধ আকাশ অনুষ্ঠানটি এয়া আগবাইছো। শ্রোতাসকল, অসমৰ পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগে গ্ৰাম্য আন্তঃগাঁথনি উন্নয়ন আৰু দুখীয়া লোকৰ বাবে গৃহ নিৰ্মাণৰ লক্ষ্যৰে বিভিন্ন কল্যাণকামী আঁচনি ৰূপায়ণ কৰি আহিছে। সেয়ে আজিৰ অনুষ্ঠানত পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগৰ বিভিন্ন আঁচনিৰ বিষয়ে কথা পাতিম আৰু এই বিষয়ে আমাক জনাব শোণিতপুৰ জিলা পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী বিষয়া চিফ এক্সিকিউটিভ অফিচাৰ শ্ৰী জয়ন্ত কুমাৰ বৰাই। স্যার, আকাশবাণী তেজপুরের এই অনুষ্ঠানটিত আপনার স্বাগতম জানাইছো।
1: ধন্যবাদ।
0: আজ আমি বিভিন্ন আসনির বিষয়ে কথা পাতিম পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের। স্যার, প্রথমে আপনি কোকসুন কি আসনি বর্তমান রূপায়ণ হয়ে আছে?
1: হয়, মই সকলো শ্রোতাকে আদর সম্ভাষণ জানাইছো। মই প্রথমেই আমার শোণিতপুর জিলা পরিষদর হয়ে একটা থূলমূল আভাস দিব খুঁজিছো আর তারপরে আমি আসনি রূপায়ণের সম্পর্কে আমি কথা পাতিম। সকলে জানে যে শোণিতপুর জিলা পরিষদ আমার 20টা জিলা পরিষদ কনস্টিটুয়েন্সি আছে, 20 জন জিলা পরিষদ মেম্বার, আর আমার শোণিতপুর জিলা পরিষদের অধীনত আমার 8টা ডেভেলপমেন্ট ব্লক আছে। বালিপাড়া ব্লক, বিহগুড়ি, বরসলা, ঢেকিয়াজুলি, গাভরু, নদুয়ার, রঙাপাড়া আর চুটিয়া। সেই হিসাবে আমার গোটেই জেলাখনতে মুঠ 88টা আমার গাঁও পঞ্চায়েত আছে। আপনাদের নিশ্চয় জানিব যে আমার 2011 সেন্সাস অনুসরি 11 সেন্সাসের উপর ভিত্তি করে আমার রুরেল পপুলেশন, যেহেতু গ্রামোন্নয়ন বিভাগে, পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগে গ্রামাঞ্চলত আসনি রূপায়ণ করে, গতি আমার মূল কথাটা হচ্ছে আমার পপুলেশন জনসংখ্যা। গতি আমার জেলাখনের মুঠ রুরেল পপুলেশন হয়েছে 17,50,265 এজ পার 2011 সেন্সাস। আর ইয়ার ভিতরতে আমার পুরুষ সংখ্যাটো হৈছে 896,985 আর ফিমেল মহিলা জনসংখ্যা হৈছে 855,280। আর এতিয়াতো বাড়িয়ে গেছে, আমার অহা বছরের কেন্দ্রীয় সরকারের নতুনকৈ আমার আকৌ সেন্সাস আরম্ভ হব, সেন্সাস অপারেশন, তেতিয়া আমার নিশ্চয় আকৌ পপুলেশন বাড়িব। আর পপুলেশন বাড়িলে সেই হিসাবে আমার ফান্ডটো এলোকেশন হয়, তেনেকে আমি ফান্ডবিলাক পাও। গতি এতিয়া আমি পঞ্চায়েত আর রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের অধীনত কিনো আমি আসনি রূপায়ণ করো বা করে আসো সেই সম্পর্কে অকান জানাব বিচারি। প্রথমে কম আমার প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণ, তে আমার
0: মন্ত্রী
1: আবাস যোজনা গ্রামীণ, হয় হয়, এইটো আমার সকল রাইজে জানে যে যখন কেঁচা ঘর, পকা ঘর নাই, কেঁচা ঘর, হিতাধিকারী বিভিন্ন পর্যায়ত সার্ভের জড়িয়ে নির্বাচন করা হয়। আর নির্বাচিত করে এখন ওয়েট লিস্ট মানে তালিকা, এখন ডাঙর তালিকা প্রস্তুত করে, আর সেই তালিকার প্রায় যেতেই আমার ফান্ডবিলাক কেন্দ্র সরকারের ফান্ডবিলাক আমাক এলোকেট করে, সেই হিসাবে আমার প্রতিটি গ্রাম পঞ্চায়েতর সেই হিতাধিকারী সকলক গৃহ নির্মাণের কারণে ফান্ড রিলিজ করে। আর এই ক্যাশ হিসাবে দিয়া নহয়, এইটোর ব্যাংক একাউন্ট যোগে পয়সাটা দিয়া হয়। মই এনে জানাব খুঁজিছো যে আমার জিলাখনত 2016-17 সনের এতিয়ালৈকে 2024-25 আরম্ভ হয়েছিল, তারপর 2024-25 এই বর্ষলৈকে আমার মুঠ হাউস স্যাংশন হয়েছিল 88,406টা, 88,406 প্রথম অবস্থার পর এতিয়ালৈকে, আর 16-17 আরম্ভ করে
0: 24-25
1: ইমান সংখ্যক আমার হাউস স্যাংশন হয়েছিল। আর তার ভিতরতে আমি 54,467 ইমান সংখ্যক আমি কমপ্লিট করছো, পার্সেন্টেজ হয়েছে 62, সম্পূর্ণ বনায় হয়েছে। আর এতিয়া তার ভিতরতে আমার 33,939 ইমানখিনি আমার মানে অনগোয়িং অবস্থা আছে, কনস্ট্রাকশন চলি আছে, এখানে কমপ্লিট হওয়া নাই, গতি এখানে আমার কমপ্লিট হব আর সালে কমপ্লিট করবেন আশা করছো। সার্ভের ফলত যিমানখিনি লিস্ট প্রস্তুত করা হয়েছিল সেই লিস্টের এটা দি থাকা হয়েছে, পঞ্চায়েত কর্মী সকলে ঘরে ঘরে গিয়ে চাই, প্রথমে সার্ভে করে, সার্ভে করার পিছন সেখানে ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশন হওয়ার পিছন তারপরাই লিস্ট অনলাইন যোগে এই যান পয়সা আহে, প্রতিটি ব্লকত যান পয়সা আহে আক গ্রাম পঞ্চায়েত পয়সা
0: আবেদনকারী সকলে যে অনলাইন যোগে আবেদন করে
1: নয় যেটা সার্ভে করেছিল তেতিয়া আবেদন করেছিল, তেতিয়াই যখন লিস্ট প্রস্তুত করা হয়েছিল সেইখনে আর সেইখানের উপরে বেস করে পেলায় টাইম টু টাইম বছরে বছরে ফান্ড আহি থাকে আর সেই হিসাবে ঘরবিল আমন্ত্রণ হয়ে থাকে।
0: আর পুঁজিবোৰ যে আপোনালোকে দিয়ে

আন এটা সমবেত সংগীত পরিবেশন করেছে গীতার্থী শর্মা, হিমাশ্রী বরা, কঙ্গিতা ডেকা আর গার্গী শর্মায়।

হিঞ্চিরিয়া ঝুমুর নৃত্য গীতর পর্ব অন্ত পড়ার লগে লগে করম ডায়ের বিসর্জনের প্রস্তুতি আরম্ভ হয়। করম আখড়াথলীত উপস্থিত কর্মতীসহ সকলে অতি বেদনাসিক্ত মনেরে করম গোসাইক ভাসান অর্থাৎ বিদায় গীত গাই নৈর ঘাটত বিসর্জন দিয়ে। নৈর ঘাটত আওত ভাদর মাস আনব ঘুরাই বলে গীত গাই পরবর্তী বর্ষর বাবে করম গোসাইক নিমন্ত্রণ করে আহে। অসমের বিহু আর চাহ জনগোষ্ঠীর করম পরব দুইটাই প্রকৃতির উৎসব। জনগোষ্ঠীটির নতুন প্রজন্মই বিহু আর করম অথবা বিহু গীত আর ঝুমুর গীতর মাজত পার্থক্য বিচারি নোপা হয়েছে। সেহেলোর মুখরপরা আপনা আপনি নিগড়ি আইছে ঝুমুর গীতর কলি। আসাম দেশের বৈশাখ বিহু করম পরব সমান রে, সৃষ্টির কথা আছে গাথা দুনুতে সমান রে। নৈর ঘাটত আওত ভাদর মাস আনব ঘুরাই বলে গীত গাই পরবর্তী বর্ষর বাবে করম গোসাইক নিমন্ত্রণ করে আহে। এফাকি বিসর্জন গীত।

শুনক শুনক শুনক রাইজসকল, কেওআইসি আপডেট সংক্রান্তীয় মেসেজক আওকাণ নকৰিব, টোটালিকে কেওআইসি আপডেট কৰক। যদি

0: পরিচয় বা ঠিকনার কোনো পরিবর্তন হওয়া নাই, তেন্তে আপনার ব্যাংক বা এটিএম বা বিজনেস করেসপন্ডেন্ট অর্থাৎ বিসির ওসরলৈ যাব বা ব্যাংকত পঞ্জীয়ন হয়ে থাকা ইমেইল বা মোবাইল নম্বর বা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠির জড়িয়ে ঘোষণা দিব। আর যদি কোনো পরিবর্তন ঘটিছে, তেন্তে পরিচয় আর ঠিকনার শেহতিয়া প্রমাণ দেখাব। অ্যাকাউন্ট সক্রিয় রাখি ব্যাংকিং সেবার সুবিধা লব। আপনার KYC আপডেট করার বাবে আপনার উচৰ গাঁও পঞ্চায়েতর শিবির বা ব্যাংকর শাখালৈ যাও।
1: RBI কয়
2: জানি লক, সতর্ক হৈ রক।
3: হিন্দী বলছবির গীত অনুষ্ঠানত এইবার শুনবলৈ লৈছো নাম বলছবির আন এটি গীত, শিল্পী পংকজ সুধাস আর সংগীবৃন্দ।

শ্রোতাই ইমানপুরে হিন্দী বোলছবির গীতা অনুষ্ঠানটি শুনিলে এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আমার স্টুডিওর ঘড়ীত সময় নিশা 10:30, লগেলগে অন্ত পৰিল আমার আজির অধিবেশনের। কাইলৈ রবিবারে আমার পুয়ার অধিবেশন মুক্তি করা হব 5:55 FM ব্যান্ডর 102.4 MHz। কাইলৈ রবিবারে আমার বিয়লির অধিবেশন মুক্তি করা হব 5:25 মিডিয়াম ওয়েভর 266.66 মিটার আর FM ব্যান্ডর 102.4 MHz। আজি আমার এই অধিবেশনের নিয়ন্ত্রণ কক্ষর দায়িত্বত আছিল প্রমোদ চন্দ্র টাইট, সমীর নার্জারী আর নবজ্যোতি রাভা, ট্রান্সমিটার নিরঞ্জন বড়ো, পরিবহনত নয়ন দৈমারী। পুনের লগ পয়ার প্রতিশ্রুতি, প্রসারণ সহযোগী শান্তনু শইকিয়ার সহ অজিত চক্রবর্তী প্রসারণ কক্ষর বিদায় লো। শুভরাত্রি, জয় হিন্দ।